ঠাকুর আর দিন বাদশাহ শ্রী সুখমণি সাহেব অন্ধ্র কিতনা উপদেশ সুন্দর দে রে প্রভ কা সিমরন সব তে উচা কেন্দ্রী যেটা প্রভু দা সিমরন সার উচে পাবন পবিত্র হ্যাঁ শ্রেষ্ঠ সিমরন উচা কিউ কিয়া গে কেন্দ্রী নে কি সিমরন উচা ইস বাস্তে হ্যা না তেরা নিরঙ্কার হ্যা না লে নরক না যাই নাম জপন বালা সিমরন করন বালা নরকা দে নী যান সিমরন করন তে যেড়া সিমরন করদা ও নরকা দা ভাগী নী বন সকদা ইসলে সিমরন সাবে নাল উচা কিয়া গিয়া

আট দাম কছি পরো হয় লাখি না ভুলনা কন্না ত্যাগ কে প্রীত চরণ কো বীরা নীচ।